0: ভালো পালে যাইয়ে বলো, ভালো যাইয়ে বলো, ভালো যাইয়ে।
1: You are listening to SeekNet Radio, broadcasting live Gurbani Kirtan 24 hours a day from around the world.